0: Buzz FM. Playing the best of Afro beats of our time. Forever Africa United.
1: Number one for dance and R&B. Diverse FM.
2: Are you aged 16 and over and living in Dallow or South Ward in Luton? Join our Employment and Economic Inclusion Project totally free. Get expert advice, training and one-on-one support to help you move closer or into paid employment. To register or for more info, please contact 01582 725 500, email admin@diversefm.com or visit us at diversefm.com and take that first step today. Brighter Future Project, supported by Healthier, Wealthier and Happier Communities Fund, funded by Peabody, managed by the Bedfordshire and Luton Community Foundation.
3: Shubha Shandha Luton.
1: We love weekends on Diverse FM.
3: Shubha Shandha Shobaike, apnara shunchen Diverse 102.8 FM. Ami achi ajke, Fariza apnader sathe, ami chole eshechi amra ektu early ajke. Amaderke janaben apnader সামার কেমন গেছে? আমি অনেক দিন পরে আজকে আসলাম ফেরত, আর চলুন আমরা একটা গান দিয়ে শুরু করি। আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে আজকে অবশ্যই আমাকে জানাবেন 07568686863 এই নম্বরে, আর আমি থাকবো আপনাদের সাথে আজকে 7টা থেকে 9টা পর্যন্ত। তো চলুন একটা সুন্দর গান দিয়ে শুরু করা যাক।

0: Diverse.
1: Diverse.
2: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM আমাদের সঙ্গে থাকুন।

শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 103.8 FM, আমি আছি ফারিজ আপনাদের সাথে। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আবার চলে এলাম ডাইভার্সে, অনেক ভালো লাগছে। সারা সামার অনেক ব্যস্ত ছিলাম, আপনারা জানাবেন আপনাদের সামার কেমন কেটেছে। প্রচণ্ড গরম ছিল, দুই তিনবার করে তো হিট ওয়েভই হয়ে গেল, এত গরম, মানে বাংলাদেশের চেয়ে খারাপ গরম পড়েছে। আর একে তো এখানে এসি নাই, ফ্যান নাই, কিছু নাই, মানে জানটা হাঁসফাঁস করে, বাবা এত গরম ছিল। এই গরমের চোটে মানুষ কত অসুস্থ হলো, মানে একদম খুবই খারাপ অবস্থা। আপনারা যদি কোনো গান রিকোয়েস্ট করতে চান আজকের জন্য, আমাদেরকে জানাবেন 0756868683, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা যারা গত সপ্তাহের শো মিস করেছেন, তারা আমাদের ডাইভার্স www.diversefm.com এ গিয়ে ওখানে লিসেন আইকনে ক্লিক করে শুধু বাংলা ট্যাবে গিয়ে আপনারা শুনতে পারবেন আমাদের যে আর্কাইভড শোগুলো সেগুলো। আপনারা প্লিজ জানান আমাকে আজকে শোতে পেয়ে আপনাদের কেমন লাগছে, আপনাদের অনুভূতি কী। আপনারা অনেক এক্সাইটেড আমি জানি, আমার ভয়েস অনেকদিন আপনারা শোনেননি, লাইক এক দুই মাস তো হয়েই গেছে মনে হয়, তাই না? আই এম সো গ্ল্যাড টু বি ব্যাক। And I'm sure যে আপনারা অনেক বেশি এক্সাইটেড আজকে শোর জন্য, বিকজ ইউনো আমি আপনাদের সবার ফেভারিট। ওকে, তো চলুন আমরা নেক্সট গানে চলে যাই। এই গানটার নাম হচ্ছে শনিবার, এটা একটা ইন্ডি সং, আমাদের বাংলাদেশি একজন আর্টিস্ট কবির 001 এর একটি গান। তো চলুন শুনে নিই।

গুড ইভিনিং লুটন, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আজকে আপনাদের সবার প্রিয় ফারিজা, আর আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM। এতক্ষণ আপনারা শুনলেন শনিবার গানটি, কবির 110 কম্পোজিশন গাওয়া গান। আর আমরা এখন চলে যাবো একটা নেক্সট গানে। আপনারা যদি কোনো আপনাদের রিকোয়েস্ট থেকে থাকে আজকে, যদি চান যে আমি আপনাদের রিকোয়েস্টগুলো বাজাই, আপনাদের রিকোয়েস্টেড সংস অলরেডি চলে এসেছে কিছু রিকোয়েস্ট, তাহলে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবেন 0756868663 এই নাম্বারে। আর আপনারা যদি আমার শো আজকে মিস করে থাকেন স্যাডলি, তাহলে আপনারা নেক্সট উইকে গিয়ে আমার এই শোটা শুনতে পারবেন। আমি ফিউচারের কথা বলছি, আজকে যদি কেউ না আসেন আমাকে, তাহলে তারা জানবে কীভাবে যে নেক্সট উইকে গিয়ে আর শুনতে? এনিওয়ে, আপনারা যদি লাস্ট সপ্তাহের কোনো শো মিস করে থাকেন, তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট www.diverseFM গিয়ে এটা শুনতে পারবেন। লিসেন এগেনে শুধু বাংলা ট্যাবে ক্লিক করে। আর আপনারা যদি আজকের শো মিস করে থাকেন আমার, তাহলে নেক্সট উইকে আপনারা শুনতে পারবেন, যখন ইচ্ছা তখন শুনতে পারবেন। ইউ নো, আমি জানি না আমি কী বলছি। এনিওয়ে, তো চলুন আমরা চলে যাই এখন এই গানটিতে, যেটা নাম হচ্ছে এই যে আমি, হাসিব রেজা ফিচারিং নসীন শর্মিলি। এই গানটা অরিজিনালি স্টোয়িক ব্লিসের কম্পোজিশনের একটি গান, আমাদের সবার প্রিয় স্টোয়িক ব্লিস। ইয়েস, আই নো, আজকে স্টোয়িক ব্লিসের কিছু গান আমি বাজাবো, আমার প্লে লিস্টে আছে। আর এই গানটি আমরা শুনবো, এই গানটা আমার অনেক ভালো লাগে, এটা রিমিক্স করা গান। অরিজিনাল গানটা যদি কেউ শুনতে চান আমাকে জানাবেন। তো চলুন শুনে নিই এই যে আমি, বাই হাসিব রেজা আর নসীন শর্মিলি।

এতক্ষণ আপনারা শুনলেন এই যে আমি হাসি প্রেজা নওশিন শারমিদির গান, এটা একটা রিমিক্স গান ছিল, অরিজিনালি এটা স্টোয়িক ব্লিসের কম্পোজিশনের একটি গান। আর আপনারা যদি অন্য কোনো গান শুনতে চান আমাকে অবশ্যই রিকোয়েস্ট করে পাঠাবেন। এখন আমরা চলে যাবো নেক্সট গানে, সেটার নাম হলো হোল্ড আপ। এটা মামজি স্ট্রেঞ্জারের গাওয়া গান, মামজি স্ট্রেঞ্জার নেশ আর লিয়ানের। সো আজকে আমরা কিছু টেকনো পপ সংস যেগুলো বাংলা ইন্ডাস্ট্রির সেগুলো বাজাবো। এই গানগুলো আসলে এত পপুলারিটি পায় না মেইন স্ট্রিম মিডিয়াতে বা মেইন স্ট্রিম অডিয়েন্সের মাধ্যমে, কারণ এই গানগুলো অনেক বেশি আন্ডার রেটেড, এগুলো খুব কম শোনা হয়, যে এই গানগুলো এত বেশি অ্যাডভার্টাইজ করা হয় না বা এত বেশি পপুলারিটি পায় না, বিকজ এটা খুবই নিশ অডিয়েন্সের জন্য মেড। আমি চাই যে আমাদের দেশের এইরকম যে মডার্ন টেকনো ফিউশন যে গানগুলো, এগুলোকে যেন আমরা অডিয়েন্স হিসেবে আগিয়ে নিয়ে যেতে পারি, ইভেন ইউনো ইংল্যান্ডের, ইউকের অর ইভেন বাংলাদেশের বোথ অডিয়েন্সেস, যদি আমরা এরকম গানগুলোকে আগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ইউনো উই ক্যান রিপ্রেজেন্ট ইট ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি। কারণ বাংলাদেশ বলতে শুধুমাত্র ক্লাসিক্যাল গানই না, ইউনো বাংলাদেশের মডার্ন গানও আছে। ক্লাসিক্যাল গান অবশ্যই কখনো ফেড অ্যাওয়ে হবে না, অবশ্যই সেটা সবসময় ক্লাসিক্যালি থাকবে, সেটা সবসময় এভারগ্রিন থাকবে, কিন্তু সময়ের সাথে যে আমাদের একটা আধুনিকতা চলে এসেছে গানের মধ্যে, সেটা হাবিবের মাধ্যমে হোক, হাবিব, ফুয়াদ, দেন বালাম, হৃদয় খান, প্রীতম, আরিফিন রুমি, অনেকে এরকম আছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা এরকম ফিউশন গানকে মেইন স্ট্রিমে তুলে ধরেছিল এক সময়। এরপরে একটু ডাই ডাউন হয়ে গেছিলো 2010 এর পরে, বাট এখন আবার এটা নতুন করে আসছে, কারণ এখন অনেক ইন্ডি কম্পোজার্স আমরা পেয়েছি বাংলাদেশ বা ইভেন অ্যাব্রড থেকে, ইউনো বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, আমেরিকান বাংলাদেশি কম্পোজার্স যারা আছে, ইভেন লাইক অস্ট্রেলিয়ান, ওয়ার্ল্ড ওয়াইড যে সব বাঙালিরা আছেন যারা বিদেশে থাকেন, ইউনো যারা সেটেলড, তাদের থ্রু আমরা অনেক কিছু, অনেক মডার্ন গান পাচ্ছি, ইউনো মডার্ন মিউজিক মেকিং, মডার্ন কম্পোজিং, অনেক কিছু পাচ্ছি। সো আই হোপ যে এগুলো যেন রেকগনিশন পায় তাদের হার্ডওয়ার্ক, তাদের যে ইন্ডি সংসগুলোর ক্রেডিবিলিটি তারা যেন পায় ওয়ার্ল্ড ওয়াইড। তো চলুন আমরা নেক্সট গানে চলে যাই, সেটা হচ্ছে হোল্ড আপ, মামজি স্ট্রেঞ্জার নেশ আলিয়ানের গান।

আমরা এই গানটাতে আবার ব্যাক করব একটু পরে। এখন আপাতত আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মাতকলি, মুভিং টু দ্য নেক্সট সং, ফোয়াদ আর শিরিনের গান।

শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি ফাইজা আজকে আপনাদের সাথে। আপনারা আমাকে জানাবেন যে এতক্ষণ আমি যা যা কথা বলেছি সেগুলো কি আপনাদের কাছে গেছে নাকি, বিকজ টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল আর আমি তো অনেক বক বক করছিলাম। সো আই এম নট শিওর যে আপনারা শুনতে পেয়েছেন নাকি কিছু, ইউনো আর যদি শুনতে নাও পান তাহলে এটা আর কি কি বলবো, আপনাদের ব্যাড লাক, কারণ হু ডাজন্ট ওয়ান্ট টু হিয়ার মি, তাই না? সবাই চায় যে আমি কি বলি সেটা শুনতে, মজাবাদ। আচ্ছা, এখন আমরা চলে যাবো যেটা অরিজিনালি আমি শুনতে চাচ্ছিলাম, শুনতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে হোল্ড আপ, মামজি স্ট্রেঞ্জার নেশ আর লিয়ানের একটি গান। তো চলুন, আমি অনেক বক্তৃতা দিলাম এতক্ষণ ধরে যে মডার্ন বাংলা গান, ইন্ডি সংস, পপ সংস অ্যান্ড ইউনো আরো অনেক কিছু। প্লিজ আমাকে কেউ জানান যে আমার এইসব বক্তৃতা আপনারা কি শুনতে পেয়েছেন নাকি না, বিকজ আমি অনেক বেশি প্যাশনেট ছিলাম এটা বলার সময়, আর এখন স্যাডলি এটা আর্কাইভেও থাকবে না, তো মানুষ জানতে পারবে না যে আমি কি বলছিলাম, আমি কতটা প্যাশনেট ছিলাম এই টপিকটা নিয়ে যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে গ্লোবাল স্টেজে যাওয়া লাগবে, ব্লা ব্লা ব্লা অনেক কিছু। ও মাই গড, আই ফিল সো স্যাড। এনিওয়ে, মুভিং অন টু দ্য নেক্সট সং, হোল্ড আপ। তো চলুন শুনে নিই।

ভাই অনেক স্যাড খেয়ে গেলাম, আপনারা যেন এখন আমাকে জয়েন করেছেন তারা অনেক লাকি, কারণ আমি এতক্ষণ ধরে যা যা কথা বলছিলাম আল্লাহ জানি শোনা গেছে নাকি, আমাকে আবার রিপ্লে করে শুনতে হবে যে অ্যাকচুয়ালি শোনা গেছে নাকি না, বিকজ টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল কিছু, অ্যান্ড আমি অনেক ভালো ভালো কথা বলছিলাম আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে, অনেক প্যাশনেট ছিলাম, আমি খুব স্যাড খেয়ে গেলাম ভাই, যে কি হলো এটা, আই এম সো স্যাড, পুরো ব্যাড বাস খেয়ে গেলাম যে এতগুলো কথা শোনা যাচ্ছিল না এতক্ষণ ধরে, ভুলটা কিভাবে হলো। এনিওয়ে এখন আমি ব্যাক, আপনারা যদি কোনো গান শুনতে চান আজকে তাহলে 07568686863 এই নাম্বারে আমাকে মেসেজ করে জানান, আমি আছি আপনাদের সাথে আজকে রাত 9টা পর্যন্ত। এনিওয়ে তো চলুন এখন একটা অ্যাড ব্রেকে যাওয়া যাক আর কি, বিজ্ঞাপনী জীবন বিজ্ঞাপনী মরণ। তো চলুন অ্যাড ব্রেকে চলে যাই আমরা, কোথায় অ্যাড ব্রেক, আমার অনেক খারাপ লাগছে জিনিসটা। এনিওয়ে আমরা আবার শুরু করব ভালোভাবে, আর আপনারা আমাকে জানাবেন যে আপনাদের সামার কেমন ছিল, আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে, অর আমাকে আপনারা আসলে কথা, আমরা লাইভ কলস নিচ্ছি না যদিও আপনারা আমাকে মেসেজে কথা জানাতে পারেন যে আপনাদের প্রিয় গান কি, আপনারা কোন গান শুনতে চান আজকে, আর আপনাদের আমার প্লে লিস্টটা কেমন লাগছে আজকে। ওকে তো চলুন আমরা নেক্সট গানে চলে যাই, তো আসছি না, আমাদের নেক্সট গান হচ্ছে মাতওয়ালি ফুয়াদের গান ফিচারিং শিরিন, এই গলাটা শুনলে আপনাদের অনেক মেমোরিজ ব্যাক হবে বিকজ ওনার গলাটা খুবই ডিস্টিংক্ট, আর আপনারা আমাকে জানান কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আপনাদের কোন গানটা মনে হয় শিরিনের গলা শুনে, আই এম শিওর আপনারা সবাই এটা পারবেন গেস করতে।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গেই থাকুন।

শুভ সন্ধ্যা সবাইকে যারা আমাদের সাথে এখন জয়েন করলেন। আমি আছি ফারিজা, আজকে আপনাদের সাথে। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আর অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, তো আমি অনেক এক্সাইটেড। আমি জানি যে আপনারা অনেক এক্সাইটেড, এখন আমি রিকোয়েস্ট পাচ্ছি, সো যদি আপনারা আমাকে আরো গান পাঠাতে চান রিকোয়েস্ট করে, তাহলে 07568686863 এই নাম্বারে আমাকে পাঠাবেন। আর এখন চলুন আমরা নেক্সট গানটিতে চলে যাই, সেটা হচ্ছে আমি তোমার মনের ভেতর, হাবিব ওয়াহিদ আর ন্যান্সির গান। এটা রিকোয়েস্ট করেছেন আমাদের রেগুলার লিসনার হিমিকা লুটন থেকে। ধন্যবাদ হিমিকা আপনার রিকোয়েস্টের জন্য। এখন আমরা এই সুন্দর গানটি শুনবো।

এতক্ষণ আপনারা শুনলেন আমি তোমার মনের ভেতর, হাবিবা ন্যান্সি গান। এই গানটি রিকোয়েস্ট করেছিল হিমিকা লুটন থেকে, আমাদের একজন রেগুলার লিসেনার। নেক্সট যেটা শুনবো আমরা সেটা হচ্ছে ডাক পিয়ন, এটাও আমাদের রিকোয়েস্টেড সং। এটা শুনতে চেয়েছে মেহেক ঢাকা থেকে। বাই দ্য ওয়ে ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদেরকে বাংলাদেশ থেকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এত রাত পর্যন্ত জেগে আপনারা শুনছেন আমার শো, আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। তো এখন চলুন শুনে নিই ডাক পিয়ন। এইটা হচ্ছে একটা ফিউশন সং, যেটা কোরিয়ান আর বাংলা ফিউশন বেসিক্যালি। আর আপনারা যদি চিনে থাকেন কোরিয়ান ভাইকে, কোরিয়ান ভাই হচ্ছে একজন ভ্লগার, বাংলাদেশে থাকতো, সে কোরিয়া থেকে এসেছিল বাংলাদেশে পড়াশোনা করার জন্য। এখন মেবি সে একটা বাঙালি মেয়েকেও বিয়ে করে ফেলেছে আর ওরা লন্ডনে এখন। লাস্ট আমি এইটুকু আপডেট জানতাম ওর, আমি আপাতত কোনো রিসেন্ট আপডেটস জানি না বা আমি দেখিনি কোনো ফলো আপ কিছু। বাট হ্যাঁ, এটা খুবই একটা কিউট জিনিস, তাই না, যে বাংলাদেশের বাংলা গানের সাথে কোরিয়ান ফিউশন। এটা আমরা কখনো আর কি শুনিনি, বা আমি পার্সোনালি কখনো শুনিনি। এটা আমার প্রথমবার যে আমি গানটা শুনেছিলাম, ডাক পিয়ন গান। এটা হচ্ছে আদিব, তৌফিক তামিম আর কোরিয়ান ভাইয়ের কম্পোজ আর গাওয়া একটি গান। সো চলুন শুনে নিই এই গানটি। থ্যাংক ইউ মেহেক এই গানটি রিকোয়েস্ট করার জন্য।

আপনারা আমাকে জানাবেন যে আপনার এই গানটি, আপনাদের এই গানটি কেমন লাগলো। আর এখন আমরা একের পর এক গান শুনবো, রিকোয়েস্টেড সংস। আমি অনেক খুশি যে সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন আজকে। আর আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 07568686863 এই নাম্বারে। তো চলুন নেক্সট গানে চলে যাই। আপনারা যদি কেউ গত সপ্তাহের শো মিস করে থাকেন, তাহলে আপনারা www.diverseFM.com গিয়ে শুনতে পারবেন, লিসেনে গিয়ে নে শুদ্ধ বাংলা ট্যাবে। আর এখন থেকে আমাদের সব শোগুলি আর্কাইভে থাকবে, সো যখন ইচ্ছা তখন আপনারা রি লিসেন করতে পারেন। অর আপনারা আপনারা যদি কখনো মানে ধরেন মিস করে ফেলেন, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে বলে রাখবেন যে ইউনো এভাবে শোনা যায়। তো আর থ্যাংক ইউ আপনার আপনারা আজকে আমার সাথে আছেন। আমি আজকে আছি রাত 9টা পর্যন্ত, আর প্রতি রবিবারে আমরা থাকি 7টা থেকে 9টা পর্যন্ত। কেউ না কেউ থাকবে, আমাদের শুদ্ধ বাংলা শো কখনো থেমে থাকে না, সব সময় আমরা থাকি, কেউ না কেউ থাকবে আপনাদের সাথে এভরি উইকেন্ড। আর আপনাদের সামার কেমন গেল কে আমাকে জানান, কারণ আমি ছিলাম না এতদিন, আমি 2 মাস ছিলাম না, আমি প্রেজেন্ট করতে পারিনি। সো এখন আমি আজকে আমার শোতে অনেক এক্সাইটেড ফিল হচ্ছে আমার, বিকজ আমি আমার ব্যাক, আমি মিস করেছি আপনাদেরকে। আপনারা আমাকে জানান আপনারা আমাকে মিস করেছেন নাকি, ওয়েল বলা লাগবে না, আমি জানি আপনারা মিস করেছেন আমাকে, কারণ আমি আপনাদের সবার প্রিয়, ইউনো। তো চলুন চলে যাই আমরা এখন পাতার বাঁশুরি গানে। এটা কোক স্টুডিও বাংলার যে নতুন গানটা সেটা আমরা শুনবো, ঈশান আর সুনীতির গাওয়া গানটা। আর এটা রিকোয়েস্ট করেছেন রুমানা লুটন থেকে, ধন্যবাদ রুমানা, আপনার গানটি আমরা এখন শুনবো। তো চলুন শুনি এই অসাধারণ সুন্দর গানটি।

শুভ সন্ধ্যা সবাইকে যারা আমার সাথে এখন জয়েন করেছেন। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি ফারিজা আপনাদের সাথে আজকে, আপনাদের সবার প্রিয় আর জে ফারিজা। আর এতক্ষণ আমরা শুনলাম যে গানটি, সেটা হচ্ছে রিমঝিম বৃষ্টি, শিবুর প্রোডাকশনের একটি গান। সে একজন ইন্ডি কম্পোজার, বাঙালি, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি। অবশ্যই আপনারা গিয়ে ওকে সাপোর্ট করবেন, ওকে স্পটিফাইতে পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে ওর গানগুলো, অ্যান্ড ওর গানগুলো অনেক ভালো, সো অবশ্যই শুনবেন আর এনকারেজ করবেন এমন ইন্ডি পপ কম্পোজারদেরকে যারা নতুন মডার্ন গান বানায়। স্পিকিং অফ মডার্ন সংস, এখন আমরা কিছু ক্লাসিক গানে চলে যাব। আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই গানটি বাজাতে, সেটা হলো ওপারে থাকবো আমি, কিশোর কুমারের গাওয়া একটি গান, আর রিকোয়েস্ট করেছেন রেবেকা ঢাকা বাংলাদেশ থেকে। ধন্যবাদ রেবেকা এত রাত পর্যন্ত জেগে আমাদেরকে শোনার জন্য। তো চলুন এই সুন্দর গানটি আমরা এখন শুনে নিই।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: এখন আপনারা যে গানটা শুনতে যাচ্ছেন সেটা হলো ভুলে গেছি। এটা সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি গান, ববিতা রাজ্জাকের উপর চিত্রায়ন করা হয়েছে গানটি। আর এই গানটি রিকোয়েস্ট করেছেন কুমিল্লা থেকে শানু। ধন্যবাদ।

0: ধন্যবাদ শানু, এত সুন্দর গানটি আমাদেরকে শোনানোর জন্য, রিকোয়েস্ট করার জন্য। আর আপনারা যদি এখনো জেগে থাকেন বাংলাদেশে, ঢাকায়, কুমিল্লায়, সিলেটে, যে কোনো রিজিয়ন থেকে যারা বাংলাদেশে যদি আপনারা জেগে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। এখন আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM। আমি আছি রাত 9টা পর্যন্ত আজকে, আপনাদের রিকোয়েস্ট পাঠাতে থাকেন, আমার অনেক ভালো লাগছে। 0756868683, এই নাম্বারে আপনারা রিকোয়েস্ট, আপনাদের গানের রিকোয়েস্ট পাঠাতে পারবেন মেসেজ করে। আনফর্চুনেটলি আমরা লাইভ কলস অ্যাভেলেবল না, আপনারা কল দিতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তো চলুন আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই, আর আমি ফিরছি একটু পরে।
1: Is your business getting noticed online? Are you reaching the customers you want and need? At Silvertoad, we can make that happen. Do you need a new website? Or perhaps your current one needs some TLC? At Silvertoad, we can make that happen too. We'll boost your online presence and get you noticed. Our specialist team are ready and waiting. Get in touch to claim your free website audit and report. Pop in and see us at the Silvertoad Studios in Luton. Find us online at silvertoad.co.uk or call 0800 756 6800. Silvertoad, your best friend for design, print and web.

ধন্যবাদ সবাইকে আমার এত খারাপ গান টলারেট করার জন্য। অনেক মানে মাথা মতো আসছিল গানটা, সাবিনা ইয়াসমিনের এই লাস্ট গানটা যে শুনলাম আমরা, সেটা শোনার পরে আমার এই গানটা মাথায় ঘুরছিল অনেকক্ষণ ধরে, তো আমার গাওয়া লাগলো একটু জোরে, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন আমরা কুইকলি মুভ অন করি আমাদের নেক্সট সঙে, যেটা হলো ফুল চাইলে ফুল দিমু, প্রতীক আর প্রীতম হাসানের গান। অবভিয়াসলি আমি থাকলে প্রীতম হাসানের কোনো গান বাজবে না এমন তো হতেই পারে না, বাট এইবারে আমি এই গানটা চুজ করিনি প্রীতমের কোনো গান, সো ধন্যবাদ। এটা চুজ করেছেন রুবি ঢাকা থেকে, উনি আমাদের একজন রেগুলার লিসেনার, ধন্যবাদ রুবি আমার হয়ে প্রীতমের একটি গান চুজ করে দেওয়ার জন্য। সো চলুন আমরা শুনে নিই।

নেক্সট গানটি যে রিকোয়েস্ট করেছেন মেহেক, আবার ঢাকা থেকে ধন্যবাদ আপনার রিকোয়েস্টের জন্য, আপনার গানগুলো অনেক সুন্দর সুন্দর হয়। তো চলুন আমরা শুনে নিই মায়া ফিচারিং কায়া অ্যান্ড হেলাল।

আমি ধন্যবাদ দিতে চাই হাবিবকে এত সুন্দর সুন্দর কম্পোজিশন গান বানানোর জন্য, উইচ হ্যাজ রিডিফাইন্ড আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি। হাবিব আসলে আর কি অনেক অনেক সুন্দর সুন্দর গান বানায়, এখনো এখন আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, এখনো কিছু গান তার আমার অনেক ভালো লাগে। নেক্সট ডে আমি একটা গান বাজাবো কিছুক্ষণ পরে, নতুন তার একটা কম্পোজিশনের গান, লাইক ফেয়ারলি রিসেন্ট। কিন্তু যে গানগুলো সে মিড 2000s বানাতো, অনেক সুন্দর সুন্দর গান কম্পোজিশন, ইউনো অনেক অনেক ধরনের ইনস্ট্রুমেন্টস ইউজ করে, অনেক ধরনের ফিউশন গানগুলো, আসলে এই গানগুলো আসলে পরিচয় দেয়, অ্যাকচুয়ালি দেখায় যে হ্যাঁ হি হ্যাজ স্টাডিড ইন দিস ফিল্ড। সে মিউজিক নিয়ে পড়াশোনা করেছে, সে মিউজিকের ব্যাপারে অনেক কিছু জানে। সো হোল হার্টেডলি থ্যাংক ইউ সো মাচ হাবিব আমাদের চাইল্ডহুড শেপ করার জন্য ইন অ ওয়ে, বিকজ এই গানগুলা আমাদের ছোটোবেলার সাথে রিলেটেড, আমার অনেক মেমোরিজ এই গানগুলোর সাথে। তখন আমি স্কুলে পড়তাম, অনেক ছোট ছিলাম, এই গানগুলোর মিনিংও বুঝতাম না, বাট হ্যাঁ অনেক অনেক মেমোরিজ জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এসব গানগুলোর সাথে। ধন্যবাদ হাবিবকে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমার চয়েসের একটা গান, আমার অনেক ভালো লাগে এই গানটা, ইন দ্য লো ব্যান্ডের একান্ত গোলাপ নামের গান। আপনারা শোনেন, আই হোপ অ্যান্ড আমার মনে হয় যে আপনাদের অনেক ভালো লাগবে। সো চলুন শুনে নিই।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গেই থাকুন।

এখন শুনবেন নাচ বাঙালি নাচ, ফারুক ভাইয়ের গান। এটা শোনার আগে আপনারা আমাকে জানাবেন আপনাদের লাস্ট আধা ঘন্টার রিকোয়েস্ট কি, আমি বাজানোর চেষ্টা করব সব আজকে। আপনাদের রিকোয়েস্ট পেয়ে আমার অনেক অনেক ভালো লাগছে, আমি ট্রাই করব সব বাজানোর। যদি আমি সব শেষ না করতে পারি আজকে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি নেক্সট ছোতে আবার বাজানোর চেষ্টা করব। আজকের গানগুলো যদি কোনোটা না বাজাতে পারি তাহলে, আর আমাকে জানাবেন যে আজকের শোটা কেমন লেগেছে আপনাদের, আমাকে আবার ব্যাক পেয়ে আপনাদের কেমন লেগেছে। আপনারা অনেক এক্সাইটেড, আমি জানি, আই নো ইটস ফাইন, আই নো। তো চলো আমরা এখন নেক্সট যে গানটা শুনবো সেটা হচ্ছে

একটু আগে যে গানটার কথা বলছিলাম সেটা এখন বাজাবো, প্রেমে পড়া মন ফিচারিং দেবশ্রী অন্তরা পুটুমায়া অ্যান্ড হাবিব, হাবিব আছে এই গানে, আর এই গানটা আমার খুব পছন্দের, তো চলুন শুনে নে।

0: নেক্সট যে গানটা শুনবো এটা আমি বাজাবো বিকজ আই ফিল লাইক আমাদের রিজিয়নাল গানগুলোকে আমাদের সমানভাবেই সেলিব্রেট করা উচিত। এই গানটির নাম হচ্ছে ছংরাসি ওয়াগেলা। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল মারমা গান। এটা ওয়াগুয়ে ফেস্টিভ্যালের সময় বাজানো হয় আর এটা হাতিপু সেশনসের একটি গান। অনেক সুন্দর গানটি, আমার অনেক মিউজিক্যাল লাগে, সোলফুল লাগে গানটি, ইউনো ফেস্টিভ টাইপ গান, খুবই মাটির সাথে জড়িত একটি গান। আর এই গানটি গিয়েছে অং মো কেয়া মারমা অং অং আর চেতনা রহমান ভাষা এই ভয়েস আর্টিস্ট ওনারা গিয়েছেন। তো আমরা এই গানটি এখন শুনবো আর আপনারা যদি আরও কিছু জানতে চান এই গানটির ব্যাপারে তাহলে অবশ্যই গুগল করে জানতে পারেন। আসলে আমাদের সংস্কৃতি, আমাদের যে রিজিয়নাল যে গানগুলো আছে সেগুলো আমাদের, সেগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া উচিত। আর শুধু বাংলা ভাষায় না, শুধু শুদ্ধ ভাষায় না, যে আমাদের যে গানগুলা অন্যান্য অঞ্চলে গাওয়া হয় বা বাজানো হয় সেই গানগুলোর সাথেও আমাদের পরিচিত হওয়া উচিত, আমাদের নিজের কালচারের সাথে আমাদের পরিচিত হওয়া উচিত। আর আমি এই গানটা আসলে ডিসকভার করেছি হঠাৎ করে, আমি এই গানটার সম্পর্কে কোনো কিছু জানতামই না যে এরকম গান মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে এক্সিস্ট করে। এটা ইউটিউবে আপনারা পেয়ে যেতে পারবেন এই গানটি। আর এটা হাতির পোসেশনস প্রোডিউস করেছে এই গানটি। আপনারা যদি হাতির পোসেশনস শোনেন তাহলে আপনারা অঙ্কন কুমারকেও চিনবেন। উপো গানটি অনেক পপুলার হয়েছিল হাতির পোসেশনসের, আমার অনেক প্রিয় একটি গান।
1: কত করে বলি তোমাকে দেখা দাও না,

আমার সুর অনেক অফ, এই গানটা অনেক কঠিন গাইতে। কিন্তু আপনারা যদি হাতির পজিশনস এর আরো গান ডিসকভার করতে চান তাহলে অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, তাদের গান শুনবেন। তারা অনেক অনেক ধরনের আঞ্চলিক গান তারা উঠিয়ে নিয়ে আসে তাদের চ্যানেলে। সো চলুন আমরা এই গানটা এখন শুনে নিই।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গেই থাকুন।
1: শুভ রাত্রি হয়ে গেল শুভ সন্ধ্যা থেকে আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM। আমি আছি ফারিজা আপনাদের সাথে, আপনাদের সবার প্রিয়। আর আজকের দিনটা অনেক ভালো গেছে, অনেক সুন্দর সুন্দর গান শুনেছি আমরা, অনেক সুন্দর সুন্দর রিকোয়েস্ট করেছেন আপনারা সুন্দর গানগুলোর। আর আপনাদের কাছে আর আছে 15 মিনিট, যদি আপনারা কুইকলি কোনো গান শুনতে চান, রিকোয়েস্ট করতে চান, অবশ্যই আমাদেরকে জানান 07568686863 এই নাম্বারে। আর আপনারা যদি আজকের শোটা মিস করে থাকেন বা আপনারা যদি লাস্ট উইকের শো মিস করে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.diversefm.com। লিসেন এগেনে গিয়ে শুধু বাংলা ট্যাবে ক্লিক করলে আপনারা শুনতে পারবেন আগের যে কোনো আর্কাইভ শো। ইয়েস, হাউ লাকি। আর আমি একটু আগে যে কথাটা বললাম, উপ গানটি মেনশন করলাম হাতির পজিশনস এর, সেই গানটি শুনতে চেয়েছেন কামাল। উনি বার্মিংহাম থেকে রিকোয়েস্ট করেছেন এই গানটি শুনতে। চলুন শুনে নিই কুইকলি এই গানটি, আর অনেক সুন্দর একটি গান। আই হোপ ইউ এনজয় ইট।

কোক স্টুডিও বাংলা। আমরা চট করে এখন আরেকটা গানে চলে যাব, সেটাও অঙ্কন কুমারের গাওয়া গান। আপনারা যতক্ষণ শুনছিলেন যে গানটি, সেটা অঙ্কন কুমারের গাওয়া গান উপো হাতির পসেশনসের। আর এখন নেক্সট সং যেটা আমি বাজাবো, লং ডিস্টেন্স লাভ, কোক স্টুডিওর বাংলার, সেটাও অঙ্কন কুমারের গাওয়া একটি গান। আর এটা রিকোয়েস্ট করেছে ফারদিনা লুটন থেকে। ধন্যবাদ এত সুন্দর গানটি রিকোয়েস্ট করার জন্য ফারদিনা।

ধন্যবাদ এখন আমাদের সাথে থাকার জন্য। নেক্সট যে গানটি শুনবো সেটা হচ্ছে আফিজা, রিকোয়েস্ট করেছেন ঢাকা বাংলাদেশ থেকে, বালমের একাকি মন। ও, অনেক স্মৃতি, অনেক স্মৃতি এই গানটির সাথে, অনেক সুন্দর একটি গান। তো চলুন শুনে নিই, আমি এই বিদায়ও নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। সো এই গানটি শুনতে শুনতেই আপনারা আজকের শোটা এন্ড হয়ে যাবে, আজকে আপনাদের সাথে শোটা। সো বেশি মিস করবেন না আমাকে, আই বি ব্যাক সুন, কিন্তু কবে ব্যাক করবো সেটা আমি বলতে পারছি না। আর যদি আমাকে আপনারা এতই শুনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে, লিসেন এগেনে গিয়ে, শুদ্ধ বাংলা ট্যাবে গিয়ে এই আর্কাইভ থেকে শুনে নিতে পারেন আজকের শোটা। যদিও প্রথম যে কথাগুলো বলেছিলাম, ইউনো, খুবই প্যাশনেটলি মিউজিক ইন্ডাস্ট্রির ব্যাপারে, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি অ্যান্ড অল দ্যাট, মনে হয় না যে ওইটা শোনা গেছিলো বিকজ অফ টেকনিক্যাল ডিফিকাল্টিস। আর ওইটা আমি রিপিট করলে আমি কি বলবো আমি জানি না, কারণ আমি কি বলেছিলাম আমার সেটা মনে নাই এখন আপাতত, ইউনো। সো দুঃখিত সেটার জন্য, বাট আই হোপ ইউ এনজয়েড ইট। সবাইকে আজকে ধন্যবাদ আজকে শোটা শোনার জন্য, আমার সাথে থাকার জন্য। আর নেক্সট উইকেও আমরা থাকবো, আমরা প্রতি রবিবারে থাকবো কেউ না কেউ, কোনো না কোনো প্রেজেন্টার আপনাদের সাথে ডাইভার্স থেকে। আর আপনারা যদি চান তাহলে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, রিকোয়েস্ট করে যখন শো হবে তখন করতে পারেন, আপনার নাম্বারটা সেভ করে রাখতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপে 0756868663, এখানে আপনারা মেসেজ পাঠালে আমরা ডিরেক্টলি পেয়ে যাব। তো শুভরাত্রি সবাইকে, আর এই গানটি দিয়ে আজকে শেষ করব, অসাধারণ একটি সুন্দর একটি গান। অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন আমার জন্য, আর ধন্যবাদ, শুভরাত্রি।